আর বলল, গুরুমত ব্যানি রাহাও অনুগোবাও চিত বহতে রে সাহু এ যে বাত হবেনি আপনা ভলা সব কই বাঁচে শোকরে যে মেরে চেতনা চেতনি মন কি মত তে আগু হর জন ইহা বাত কঠেনি অনদিন হর হর নাম তে আবো গুরু সদগুরু কী মত লেনি মাত সমাত রে বস্বামী হম জন তো পুরুষ জন তৈনী জনানি গৌ করতে স্বামী যো ভাবে তিমে বুলেনি বিলাবল মহল্লা চৌথা অনদ মূল দে আয়ো পুরখো তুম অনদিনী অনদেনন্দ ধর্ম রায় কি কান চুকায় সব চুকে জমকে ছন্দে জপ মন হর হর নাম গোবিন্দ বড়ভাগী গুরু সদগুরু পায়া গুণ গায়ে পরমানন্দ রহাও সাগত মূল মায়া কে বদ্ধ কে বিজ মায়া ফিরে ফরন্দ তৃষ্ণা জলদ কীর্ত কে বাদে জো তেলি বলদ পবন্দে গুরমুখ সেব লগে সে উদরে বড়ভাগী সেব করন্দ জিন হর জপিয়া তিন ফল পায়া সব টুটে মায়া কে ফন্দে সব টুটে মায়া ফন্দে আপে ঠাকুর আপে সেবক